কাবা কি ম্যাং অল্লাহ গে গে কোলে ম্যাং অল্লাহ ওয়াহী করওয়া ফাওয়ানি অতহির বাইতি লিত্বাইফিনা ওয়াল কাঈমিনা ওয়ার রুকআইস সুজুদ হজ সূরাতু গে 26 ওয়ান আয়ে মানে আদি তওয়াফ কুরা মি হুনশা কাঈম ওয়তিবা মি হুনশা রুকুউ কো সাজিদ কুরা মি হুনটাকা তালে গে ফানু তিমার রাস কালাং গে গে ফুল তাহির করওয়াশে আল কাবা কি বাইতুল্লাহ ম্যাং আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি হিদায়াত দাসকাওয়া আসকালাঙ্গে মি তিম মাসদার নামাদুগা জামা বেগেনবে নামাদুগা কীরিতি কুরআন কিয়াবা এ সূরাতুগা হিদায়াতান এদে এই আন্নানি আয়াতুগা ইশারা কুরাওয়া ফা ওয়া ফাদা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরাতুল ফাতিহা গে হাওয়ান আয়ে মানেই আলামেন্নাস সিদা বেগেনবা তেদুমাগাম মাগু দাক্কাওয়ান দেব নামাদুগা হিদায়াতুগে মাসদার তাহুগে তেরেন ফুরতামা মাসদার একুলেভিগেনবে এই কীরিতি কুরআন নামাদু কুরআন মিহা নামাদু কুরআন জেহেনি কীরিতি নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাদু কুরে বিফাদা একালেগে ফানু গারিহুম মালিক রাদিয়াল্লাহু আনহু রিওয়া কুরা ওয়াফাবে ওয়াসাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি মানে আদিতি মান কালেগে ফানু নামাদু কুরা ওয়ানিকোতিয়া বামিহুন দুগগতা tiya bamihun namadu kura hushikame namadu kura miha namadu quran wani al kaaba yakurimati lagi al baytul haram fawalli wajhaka shatr al masjid al haram suratul baqara ge sateka sali satar wana aya maneki fahe hurmat teriwegen wa miskita ebahi kaabatullahi ge fula dimaya kalege fanu ge monu fulu kurimati kurawashe namadu kura miha kan hidayatul ibene তিরি উলুমগে হায়াতুগা হিদায়াতু লিবেনি এমিহা নামাদাস সামালুকান দিম মিমবারেগে মাচ্চা গিনা নামাদু কুরিওয়ারাকান হায়াতুগা এমিহাকা বোডান হিদায়াতু লিবেনে এহিনকামুন তাকরারুকান নামাদু কো সিদাওয়েগেন ওয়া তেদুমাগান মাগু দেক্কেওমা ফাতিহা সূরাতুগা এদেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন فاتحة سورة هونا

0: আদি দগুক মাগুফরে দে মিহুঙ্গে তেরেং এমি হকুয়ানম দন্নাশ
1: ফনুজুলুম মিন হামিম
0: ফাহে এমি হকং হুরি খেকি খেকি হুন্ন হুনু ফেনুগে মেহমান দারি কে
1: ওয়াতাসলিয়াতু জাহিম
0: আদি নরকে বিদ্যু মেকে
1: ان هذا له حق اليقين
0: হামাকাশওয়ারু মি ইয়াকিন বেগিমবা হক তেদুকান কাশওয়ারে
1: ফসবিহ বিসমি রাব্বিকাল আযীম
0: ফাহে কালেগে ফানুগে বেরি মাবন্ত রাসকলাঙ্গে ইসমফুলুং কালেগে ফান তাসবিহ বিদাল ওয়াশে
2: দিবেহি এফএম দিবেহি নায়কু নোয়াদিয়া একে মেগাহার্টস
3: আলিনুর

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কে ফানা আলী কে ফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

تربیتو گاوس امی ریویتی نمونا یکی مین رسولای تربیت کرما کی بای میہون ہی کرا گتو گا لومر گا کجایاں اشتی تاکے دس کد دینو ایگ تیرے گا دینی اخلاقی اجتماعی ادبی اچھی تن ہی منے امی ہون دیکھے گتو گا وسنم گے بینن کرما کانولا اکن کما گلن ہوری اچھتی تن انگینی کن ایورن فودین تربیت کرما کی بای میہون ہی کرا گتو گا লাউমুরুগা কুজ্জায়ং ইচ্ছেতিতাকে দাসকো দিনু এগে তেরেগা দীনি আখলাগি ইজতিমাঈ আদাবি ইচ্ছেতিতাং হিমেনে এমিহুন দেকে গতুগা বিষ্ণুমুগে বেণুন কুরমাকা নুলা একঙ্কমা গুলুং হুরি ইচ্ছেতিতাং এঙ্গেনিকং এবরুন ফুদেনে বিষ্ণুন তেরিন বিদালওয়া গতুগা মি মাফহুমাকি এবেস হালেগা মুরাব্বিয়াকু নুতা মুদাররিসাকু তারবিয়াত কুরমুগা উসূলাকা বালাগেন ওয়ানে মাফহুমেন নুন ای تربیت کی ایور ما فولا دائرہ گ عمل کو گے نونی کامیاب وانے چکن نواتی تربیت کرم گ ایم فرتم سمال کن دین جے کما کی کجا گ کی باگ اخلاقی ما صفتن اش گے نو مسکے کرما ایکو ایکو جے گے شوق ورکن ہو علم نوتا ہنر نوتا فن انگن نہ دینو کجا علم نوتا ہنر انگن نہ دینو مگا وس بینن کرے وے اتک گوتن اوے ای گوتہ کی بائم می ہن ہی کرا گوتگا می فہکان اس ایجاد کو فاوا گوتکے ای رنگلو ہیینو اسلام دینو گے ایمے کوری کولن فشگین تربیت کرم گا اتکن اسلوب بےنوں کرمون انکان تاریخون فننن ایبے ایمے ہا انسانوں نن ہدایت رحمت کم گا مان اللہ فنو وی نبی محمد صلی اللہ علیہ وسلم میکم گا وس ایمے ریویتی نمونا دکوا فاوے اتور اکلےگ فان گ اصحاب نن ارشاد دیوان اننمنی کون زوان کوجج کو اس دیننے ए अल्लाह के नबी आए तिमन्ना या जिने कुरमन हुद्द देववाशे हिंद اصحابुं एकुज्जाय नुरहुम गे बस्तर रद्द कुरवम फेट्टेवी कीत रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एकम मना कुरवाफा एकुज्जा अरिह गेंदवाफा हदीस कुरेवी ए फाहिश कंत तिबागे मम्मया एकु एहेम मीहकु कुरमन तिबा रुहेने हेये एना देननेविए मैं अल्लाह गंदी दन्नावमे इग्गुतकवस एकन एहेम वियक नुदेनमे ও গাবের কামায়কু হাদিস কুরবিয়ে এবস মিহাকু তিবা গতং এমিহেগে মাম্মায়া দেরগতে মেদুবেরুমান নেদেনে দিন হাদিস কুরবিয়ে তিবাগে আংহেন দারিয়াকা একহাল ফাহিশ কামে মেদুবেরুমান তিবা এদে মুহিয়ে মিহেম মিগতং একুজ্জাগে মাহরামুন্না বেহে গতুম মিসওয়াল কুরবুমুন একুজ্জা কমমে ফাহরাকুস হুয়া কফা একং এগতং এবস মাহরামাকা মেদু নুমান বারু আলানে কামা দেনেউমুন ایمی ها میست کن وس ایمی هنگ محرمون نامه دو کانتا کورانی ایگو تا کمان حدیث کوره بومون ازوان کجایا بسنجه دنگ اینا اتکا هیو دعا کوره بیه

دَرَنْيَكُمْ اللَّهَ دَرَنِ دَيْهُشِ এবাহি আল্লাহ টাকা হে দেখা হসি খা কহিয়ে ফাহে এমি হাকা টাকা একা মুগে দরমা একলাঙ্গে গিনা গুনা ঘুরাবানে আদি এমি হাকা দিলতি বেগেমা ধর্ম হটে।